মুরাইয়া মারে গিল গো মুরাইয়া উড়ে তারা পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে মুরাইয়া মারে গিল গো মুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে।